নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটারে, কিলোহার্টজ 1233-এ কচ অনুষ্ঠান জাসিং প্রচার দন্ত নাথেম টুনি মট রংনা আনি কান চিকনি নমস্কার আর হাপাক ভরা পেলে মান্নি হাউটো অকত্তায় মনপিনি 6:30 আরো 40 সেকেন্ড তিনি সোমবার আগস্ট মাসিনি 24 তারিখ আর ভাদ্র মাসনি 6 দিন নিং নিনি জাসিং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম কর সারিদিয়া কর সারিয়া দংযোগ গানেকিনি জন্যে কোনো জিনিসন পাচাই তাতান জিওনাং তিনিন রেখনা মান্না ই কর সারিয় বাগট্রামুং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনা শ্রোতারং অনুষ্ঠানে ফই আগৈ লিতং তিনি প্রথমে নাথেমনা হাউত নেপোলিয়ন কোসানি লুমনি গেসেক পিদন চাই চাই সারিয়া দংযোগ প্যানেম নাঙ্গ

নেপলেন কোসানি প্যানেম নাঙো চায় আপরং নাথেমনা মানজুক তাই অনুষ্ঠানে আপারং নাথেমনা মান্না হেমপ্রভা কোচুনি হুরাঙ্গে গেসেক চায় চায় সারিয়া দংজুক ধুত্রা পার পার পারা।

0: হেমপ্রভা কৌজুনি হুরাঙে চায় আপনাথনা মানযোগ চায় অনুষ্ঠানে আপারং না উইমেন এম্পাওয়ারমেন্ট বিষয়ে একসে করবাক না
1: নিনি ভারত দেশে নিনি আবু আচুনি দিন থাকিন বেশিরভাগ মাজু মরত না মাওয়ারং দমন রিকি টানা আর নিং এজাত সমাজে তোয়া জিয় বেশিরভাগ মাওয়া মরতনি দরজাও মাজু মরতনি চাই পিরায়ে টানা ই ভাগে মজ্জুনি সম্মান আর জাগা মান্নিয়া সমাজে কম কাইলিয়া মজ্জু মরতনি এত যোগ্যতা তোয়া অরং মাওয়া মরতরং রিকনি ব্যাগ কামন রেকনা মানা আর ওয়ানি চাইব বেশি যোগ্যতা তোয়া মজ্জু মরতনি জিয়ানি জন্মে মজ্জু মরতনি সৃষ্টি ডংত্রা মজ্জু মরতরং ব্যাগ দিগদিয়ান আপনা আগে বাড়াইন হাতো ব্যাগ কামেন আপনা আগে টানত আর ওয়ানি জন্মে মজ্জু মরতনা সমান অধিকার হাওনা লেগিয়া আর সমাজনি রকমারি অত্যাচার থাকি মজ্জু মরতনা মুক্তি মাননা লেগিয়া মজ্জু মরতরং খালি নকিনি কাম রিকনি জন্মে ডংচা অনা আগে বাড়াইনি জন্মে আপনি মুং থেমনা জন্মে অন্যা সুপনি চাই আগে মাওয়া রুংমুং সমান কা চাইনা লাগিয়া একে সমান সম্মান হওনা লাগিয়া গভর্নমেন্ট রং মেলা আইন থেমা মজ্জু মরতনা সমান কা অধিকার হওনা জন্মে কিন্তু ইয়া খালি গভর্নমেন্টনি দায়িত্ব ডংচা ভারত দেশিনি এক এক মরতনা ইয়ানি দায়িত্ব লানা লাগিনা সপান ই ধরনি ভাবাইনি না গসরক বাকাইনা লাগিনা আর সমাজে মজ্জু মরতনা মাওয়া রুংমুং সমান কা চাইনা লাগিনা মজ্জু মরতনি ইয়া জনমনি অধিকার আর অন্যা খালি নকনি কাম সান রেকনা লাগিয়া ও ডংযোগ ভুল ধারণা অন্যা খুলা কাগে বাড়াইনা হাও আপনি জমাং না পুরা রেকনা হাও আগামাগা আলোচনা রঙে আপনি রায় বাকনা হাও পড়াইনি আর কাম রিকনি ক্ষেত্রে সমান কা অধিকার হাও আর ই ধারণা রংনা নিং আপনি নক থাকিন শুরু রেকনা লাগিনা যাতে নিনি সমাজা মজ্জুনা মাওয়া রুংমুং সমানভাবে চাইয়া আর সমান জাগায়ে টানা আর যাতে ব্যাগ ক্ষেত্রে মজ্জু মরতনা সমান কা অধিকার হাওয়া
0: আপার অনুষ্ঠান নাথেমনা মানতো আকাশবাণী তুরা কেন্দ্র থাকি তাই অনুষ্ঠানে নাথেমনা মান্না অপর্ণা কৌজুনি হুরাঙে গেসেক চায় চায় সারিয়া দোংযোগ পামচি কাইনি ফারোকে।

অপর্ণা কোচিনী হুরাং এ চায়ু অপর্ণনাথনা মানজো তাই অনুষ্ঠানে অপরংনা নাথেমনা হাউত নেপলেন কোসানি আরও গেসেক পিদান চাই চাই সারিয়া দোংযোগ মিমিন মিমিন মুংনি।

ন্যাপলেন কোসানি হুরাং এ চা ইউ আপনাথ না মানজুক অনুষ্ঠান নি শেষে আপার ওনা নাথেম না হাউত্ত জিবেস কোচ আরো সার দেবী কোচ নি হুরাং এ গেছে চাই চাই সারিয়া দংজুক না না চাইনাং।

জিবেস কোচ আরও সার দেবী কোচিং হুরাঙে চায়ু আপনাথনা মানযোগ নিনি জাসিং অনুষ্ঠানী অকটব হুড়ি ফুইযোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপার মুং দবং নিকর হই মুং ইয়েন তানযোগ সবনা নমস্কার ইয়া অল ইন্ডিয়া রেডিও চূড়া।

0: sanyunga iyakon angina pectoris ane manga dokapara khatum muani ba mangsa heart fail uani chin ko misoka ya muaniara khanchokni kuchoto ngong bata jekon english ode effects of the heart ne agan genchim ya muani ko chola oke sagapako niode khanchokni kuchot ba effects ni tarak prati muako nukna mangen snigbara fainting attack ba sibokani yara blood pressure komiani selba ungna manna jensalo khanchokoni beenona anchi jokka chuungi manjaha unode mande sibokna ba manna ruute chadenge dungani ba mungsung batte premating sumairongo ok riani ba ba maiba kengini ko nukka ba khnani chiba sagna ko manani chiba sibokna manna Mande Shibokna Abachingode Sku Makmaknaba Dunga Kaaba Kareken Aro Kramchiba Oknaba Dunga Kupun Heart Failni Chin Rangara Ontisanan Ningagen Gushugen Kareken Aro Chiba Chigalnaba Dunga Heart Fail Waniko Maika Champingsona Ba Sanna Mangen Hai Nyangskana Jensalo Doctor Nanko Heart Disease Ba Kanchokni Biati Dunga Ne Rumma Manaha Unon Na Ni Takchumutna Nanga Raka kamrangode onchisaba kasrangna nangja matnodi nangni palangon dongaina nanga maina ndake dakon kitniona jokkangingba anchirangba taraka arochi buanikoba beenoniko komiata matam heart fail unge sagaparangde strongi tuna manjana ba dunga unigman uamangna de balisko dandana gata thari na nanga heart fail unge sagapana kariko komiatna nanga blood pressure doprete sagaparangba heart fail ungna manani gmun uamangni chaani rangko ba simsake unna nanga pangbata sumoyon muttum gnang pa chaani rang jekai gi to makon wakpen dochi arundake gpun muttum gnang pa chaani rangko jawde nambata sagapa mande agri mulode Ukoba nina nanga, aro ramatna joton kana nanga. Mande anchigri unge saude ukoba sanna nanga. Sauba heart fail ungahode pangnan check up karungna nanga. Heart fail ko sanna gata uni japangko nichenge sanna ni unga. Aro yarangnara medical ni gata dengtang dengtang samrang dunga. Achigapao ni heart disease rang dunggaparang moni matamrangko de operation ba kana matna. Jekon open heart surgery inne agan genchim diba yan blongen dam raka aru da dalgapa sungjinma aru da dalgapa hospital rongosa khana manaya jion chunga gata bostu rang aru doctor rang nonga chim uni gman anching matna de pet achingi cha arunga o aru bn bimang ko rakhia niuba simsakna nanga je da kode anching sakantian ansimi longna mangen
1: Nasima heart failure ba kanchokni rangta kam khagijani gaman aro ya sabisi ko sanabanani gaman Dr. Jedida N. Marakni agantala tonani ko khna suwaha tadaksani jamano prungni sni kholachi ungahan Bollywood melody program ko khna ngskana mangin yan Akashwani Tura
2: आज से ही सॉल्ट फैट्स और शुगर में कटौती कराना शुरू कर दे खाना पकाने के दौरान थोड़ा सा उपयोग करा के इस प्रक्रिया को शुरू करें ताजी सब्जियां दही और फलों में भी और ना डालें क्या आप अपनी चाय चीनी के साथ लेते हैं कोई बात नहीं आप पी सकते हैं लेकिन अपनी चीनी को लगभग आधा चम्मच तक कम कर दे स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: নামগুপা খবর এস আই আর হাজারগুলি খরুক্ত বলছিনি পূর্ণা মানকে পড়াঙ্গ বিমুসে গাতানি গে থামগুপা বাক সুখ বাহা
4: ইয়াই নিমরেচার আংনি নকনারে বাগিন নিক না উনো রাঙা মাইকো দাপ
3: আলটু আবা জুন কোলা চিউনি জুলাই খরুক সুখ তারিখ কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক কবা উয়াতানি রাঙ্গো নাইবো
4: ইন্দিবা সিঙ্গানি রাঙ্গো দে
3: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাক্সা গল্প হই নাকনি উইনা নাঙানি রাঙ্গো সিঙ্গে রানা মান গেন
4: আরো ইয়া বিএলনি নাম্বার কোরা বানুনি কো মানতে
3: সাসক্রু বোয়া জিরোনা কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা না পাঙি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্গো নাঙামা না সিমং সান্দি নিনা গতা মান গেন
4: আলটু বিয়েলে
3: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখা খেত কপা উয়াতানি রাঙ্গো সান ওনা তাইবো আর না নি বিয়েলো বক্সা খবর আগজবো
4: কিসিক্রাবো দালো নাঙ্গনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখি না দাকচাকে দাকচাকানি কো নাঙ্গদে বিয়েলো না কল কবো আর না নি সঙ্গানি রাঙ্গনা গানচাকানি কো মান
3: Ya hazal gani khuruk to pulsini bimu se gata niara

0: ওই সিংবো না সং দেওয়ানি জাবো রং রং গুয়ালি খন
1: গুয়াল জাবাবি এন্ডিবা চিংাদে রং না মঞ্জাবা হা হাজাগ্রি খোকটক দুসিনি জাবো রং গালানি নিয়াম মদে জাবো রং দংথাং দংথাং সুমং জাদে উপর আঙ্গে গালনা অনজাই হা
2: ইয়া নংছং মতা দাউনি গতাল গবা জাবুল গালানি নিয়াম মদে সোনং গপার সোনং গি জাগবা জাবো রং আপসান সুমং গালদমানি গো সরকারি চাম্পিং হা উনি গমন জাবো রং মংগ্রি দাকে শুয়ালি সা গালনা নঙ্গেন স্কাং গপা সোনং গপা জাবো রং জে হাই গালগমন মিসু সামজা পরাং আরো বিতে রং নি বিগল রং গনি গপা জাকা বুতাই না মত গপা সোনং গি জাবো সু রং জে কাই প্লাস্টিক রং আরো চামসু রং গথাম গপা রং থালান থালা তানিও জাকা গবা বস্তু রং ব্রি গপা ব্যাটারি টিউব লাইট আরো গ্লাস রং
0: আহ ইয়ারাং গম খোনা গা দাকা ওদে
1: উনোদে সিঙা কাচান জাবো রং গালনা রং আইয়েন
2: দালো নি নান্তাং তাং নি দাকনা নাগনি গো রাসি মাং দাকবো আন্তাং তাং নি সারা নখরা রং করুং তালে রাখিবো আরো আনসিং বাজকে দুংবো ইয়া কো জেনমানি নামগনি না ডিরেক্টর আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ মেঘালয়া উয়াতিঙা মন্দি দোমা আঙা সিমাংনি বুথ লেভেল অফিসার হাজাগনি কলটবল সিনি এসআইআর নি ভোটার ইনুমেরেশন আর ইবাচম ও উনারা আঙারা মাইকো দাকনা নঙ্গেন দাকনা নঙ্গনি রং দে আলটু আবা কাসা পাই ইয়ানো নাকনি গমন সে রাখিয়ানি রং অমং যা ওয়ারং কো নিয়েন বা ইনুমেরেশন ফর্ম মো গাপাতে সই কাটপো আর ও বেবি গিতা ইয়ানো মাইবা থারি দাপনা নাঙানি রং দঙ্গো দে আংলা উইয়াত পাবো
3: মাই দাক বা থারি দাপানি রং
2: জে কাই সংনি বিমরং কো দং থাঙাতানি নাকনি বিমং সে গুয়ালানি নাকনি নকো নি জতাং গবা মন্দির রং বা গতাল ভোট ফু নামান গপা মন্দির রং কো সে গাতা মত গেন
3: আলটু আদে ইলেকটোরাল
2: রোল খাপখেত বিমুকু সেগাতা নেরা আং ও সুদং খামগা মানে রং না আন্তং তাকি বিলক চাকালে বোধ পু না আর জাকাতেলে সাসুন কানি বল রং মংরাক পাতা দাক চাকেন
3: ও দাকো দে উমাইজু
2: মথেলানি নাকি বাকরমানি না
1: বেল রং হাজাগনি খোক বসে এসানিমান নকনারে বা ওদে ওয়ামুখরম চাকসগো আর নাকি ভোটার ডিটার রং নামি রুপো ইয়ার ফর্ম কাপাতপো আর ইলেকট্রাল রোল খাকে টংয়ে গতাল গুয়াতানি রং দো দে কাপাতিয়নব মাইবা আগান থালাতানি রং নাকি ওদে অন্দন খানা মানগোপা ভোটার হেল্পলাইন নম্বর সা স্কু বোমা জিরো না কল কাবো ভোটার হেল্পলাইন এপ কো ডাউনলোড কাবো বা ভোটার ইসিআই ডট গভ ডট ইন ওয়েবসাইট নাপাঙে নিব উনাগ্রে বা না ডাব্লিউ ডাব্লিউ ডট সিইউ অফ মেঘালয় ডট এন আই সি ডট ইন ওয়েবসাইট নাপাঙে নি না গতাব মানগেন নাকি ফুনানে নাকি ফুরং নাকি বাকমানি গামছাত পেয়া ইয়াকু ইয়াতকুপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়